0: মুরাইয়া মারে গিল গো মুরাইয়া উড়ে পারা পড়ছি উইটা বলে বসের চিরা কুড়ে
1: মুরাইয়া মারে গিল গো মুরাইয়া উড়ে পারা পড়ছি উইটা বলে বসের চিরা কুড়ে